0: ব্যাতিওয়ালা দি মার্গদর্শন রেডিও নেনি চুকাই নসুন নালা মুয়াওয়ে ব্যাতিউই মলাম থোপনাং ওচু ব্যাতিওয়ালা আরো উরতম শিরুপ নসুন দাকু দি রসলা ছেতু পিউই শেভি ছোপা মার্গদর্শন রেডিও TWR নেপাল GPO বক্স নম্বর 8975 EPC বক্স নম্বর 2561 কাঠমান্ডু নেপাল ফোন নম্বর 01559103 মোবাইল নম্বর 9813300690 হোয়াটসঅ্যাপ নম্বর 9813300690 লংসং দাকুদি দশলা ছেথুপন মাঠেও শেখলা তেরিলা তশিদিলি জয় মসে
1: সম্বন্ধী সমস্যা ভয়কা সম্পূর্ণ সেবা সুলুখুম্বু আখা উপচার কেন্দ্র সম্ভব
2: সোলু দুধকুণ্ড নগরপালিকা উড়া নম্বর 5 সলেরী বুদ্ধ ভাগমা ভাইকো সোলুখুম্বু আখা উপচার কেন্দ্র সোলুখুম্বুমা আখা সম্বন্ধী সমস্যা ভয়কাহরুলাই সম্পূর্ণ সেবাহরু প্রদান গরিন্ছ। সোলুখুম্বু জিল্লামাই জন্মিয়ে আখা উপচার সম্বন্ধী দক্ষতা হাসিল গরেকো সাথে জিল্লা সামুদায়িক আখা কেন্দ্র ফাপ্রুমা 1 দশক ভন্দা বড়ি লামো সময় কাম গরেকো অনুভব লিয়েকা দিনেশ রায় দ্বারা সোলুখুম্বু আখা উপচার কেন্দ্র সঞ্চালনমা ছ। দক্ষ র অনুভবী দৃষ্টি বিশেষজ্ঞ সাথে ওএ মারফত সুরক্ষিত তরিকালে আঁখা উপচার গরিন্ছ। দৃষ্টি এবং চশমা যাঁচ আঁখা নানী ফোহর নিকালিন্ছ। আঁখা আনো নিকাল্নক সাথে কম্পিউটর আঁখা যাঁচ গরিন্ছ। আঁখা যাঁচ পড়তাল কম্পিউটর প্রবৃতি চশমা ফিটিং গরিন্ছ। চশমা এবং সানগ্লাস খরিদমা 10% ছুট দিইন্ছ। বিদ্যার্থীহরুলাই ওপিডি মা 30% র চশমা খরিদমা 20% ছুট গরিয়েকো ছ। वृद्ध अपांग तथा असहाय साथै विद्यार्थीहरूलाई ओपीडी चार्जमा 30% छुटको व्यवस्था गरिएको छ। पुनश शनिबार र अन्य सार्वजनिक बिदाको दिन पनि बिहान 8 बजेदेखि साँझ 6 बजेसम्म आँखा सम्बन्धी सम्पूर्ण सेवाहरू उपलब्ध हुनेछ।
1: प्रोपाइटर दिनेश राई सम्पर्क नम्बर 9858873 र 9816034213।
2: सोलुखुम्बु आँखा उपचार केन्द्र सोलु दुधकुमा नगरपालिका उडा नम्बर 5 सलेरी सोलुखुम्बु।
3: उपभोक्ता अधिकारको संरक्षण गरौं। गुणस्तरीय वस्तु तथा सेवा प्राप्त गर्ने उपभोक्ताको अधिकारको रक्षा गरौं। कारोबारमा बिल विशोक लिने र दिने गरौं। कारोबारलाई पारदर्शी बनाऊ। नाफाको उद्देश्य झुटा भ्रमपूर्ण विज्ञापन तथा सूचना नदिऊ। वस्तु सेवाको मूल्य मात्रा म्याचकी नीति गुणस्तर यकिन गरे मात्र खरिद बिक्री गरौं। वस्तु वा सेवाको प्रयोगबाट कुनै हानि नोक्सानी भए स्थानीय प्रशासनमा उजुरी गरौं। वस्तु तथा सेवाको प्रयोगबाट स्थिति पुगे क्षतिपूर्ति मागौ। निष्पक्ष तथा तथ्यपरक सूचना पाउने उपभोक्ता अधिकारको रक्षा गरौं। भ्रमपूर्ण विज्ञापन तथा सूचनाको कारण उपभोक्ता ठगिएमा स्थानीय प्रशासनमा उजुरी गरौं। आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश।
4: Smart, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,